0: শ্রমজীবী মানক এই আইন লাগু হব
1: সেমানে মধ্যে সমান কাম পাই সমান পরিশ্রম পাই পারিবে কিন্তু অনেক সময় দেখা যায় যে মহিলা মানে অনেক বিপজ্জনক স্থানরে কাম করে থাকে যেমিতি কি খনি খাদান হেলা কি কোনসি শিল্প সংস্থা হেলা সেটি অনেক দুর্ঘটনা ঘটে তো সেমানে এই আইন রু কি সুবিধা পাই পারিবে
0: এই আইন ছড়া আমার গোটে ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট আছে সেই আইন অনুসারে কার্যরত সময়ের যদি কোনসি দুর্ঘটনা ঘটে এবং তাহা দ্বারা যদি কোনসি শ্রমিক সে পুরুষ হন্তু বা মহিলা হন্তু যদি কোনসি দুর্ঘটনা শিকার হন্তু এবং তাঁকর যদি কোনসি ক্ষতি হুয়ে তাহলে সেমানে ক্ষতিপূরণ পাই দাবি করি পারিবে এবং সেই যে সংস্থায় সেমানে কাম করছেন সেই সংস্থার মালিক বা যদি সেই সংস্থা ইনসিওর্ড হইথিবো তাহলে সে ইনসুরেন্স কোম্পানি তাঁকু ক্ষতিপূরণ দেবে
1: মানে ক্ষতিপূরণ আকারে অর্থ দিয়া যায়
0: অর্থ দিয়া যায়
1: যদি সেমানকর কোনসি ছোট পিলা থাকে বা তা ভিতর যদি গর্ভবতী মহিলা থাকে সেমানক পাই সেমতি কিছু সুবিধা সুযোগ রয়েছে কি
0: অছি এবং যেতেবেলে ক্ষতিপূরণ কু ক্যালকুলেশন করা যায় সেতেবেলে এই সব জিনিসক মধ্যে আখি আগে রাখা যায় যদি জনে মহিলা শ্রমজীবী গর্ভবতী অছন্তি বা তাঁকর ছোট পিলা অছন্তি তাহলে সেথিপাই হেউথিবা খরচক মধ্যে বিচারক নিয়া যাই সেই অনুসারে ক্ষতিপূরণ মূল্যায়ন করা যায়
1: তবে আপন কহিলে তো মহিলা মানক পাই এতে সব সুবিধা সুযোগ রহিছি কিন্তু আমার অনেক মহিলা হচ্ছন্তি কর্মজীবী সেমানে বিভিন্ন কর্মসংস্থানরে কাম করছন্তি সেমানক পাই এই সমান পারিশ্রমিক আইন লাগু করা যাচ্ছে কি
0: এই যে নয়া আইন তৈরি করা গলা সে আইন কো ঠিকভাবে পালন করা যাচ্ছে কি নাহি এবং সে আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে কি নাই তার তদারক করিবা বর্তমান গোটিয়ে বড় প্রশ্নবাচী হয়ে ছিড়া হয়েছি এহা আমাকে স্বীকার করিবাকু পড়িব যে এই আইনকু সম্পূর্ণভাবে কার্যকারী করা যাও নাহি এহার মুখ্য কারণ হেউচি শ্রমজীবী মানে এবং নিযুক্তি প্রদানকারী সংস্থা মানে সেমানক ভিতরে অনেক এই আইন বিষয়ে আজি মধ্যে অনভিজ্ঞ অটন্তি সেমানে জানন্তি বি নাই এমতি গোটে আইন অছি বলি তেমনি সেমানক ভিতরে সচেতনতা সৃষ্টি করিবা নিহাতি দরকার বিভিন্ন কর্মসংস্থানরে কাম করুথিবা মহিলা কর্মচারী মানে প্রথমত এই আইন বিষয়ে জানিবা দরকার সেই তো আজির দিনর যে ইকুয়াল পে ডে বা
1: যে উদ্দেশ্য
0: রয়েছে সেইথিপাই তো এটা করা যাচ্ছে যে সেমানকু সচেতন করা যাও সেমানে জানন্তু প্রথমে সেমানক অধিকার বিষয়ে সেমানে জানলে সিনা তারপরে তাঁক অধিকার পাই সেমানে লড়াই করিবে বা দাবি করিবে অভিযোগ করিবে
1: অনেক সাধারণ কোম্পানি রয়েছে এই কোম্পানি মানক প্রতি এই আইন প্রণয়ন করা যাই থাকে
0: হ্যাঁ এই আইন সমান ভাবরে লাগু হয়ে কোম্পানি মানক পাই মধ্যে
1: আপন তো কহিলে যে আইন রে এতে গুড়িয়ে ব্যবস্থা রহিছি মহিলা মানক পাই সুবিধা সুযোগ সব রহিছি কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আইন রে যদি কেহি বিরুদ্ধাচরণ করন্তি বা মহিলা মানক উপযুক্ত প্রাপ্য ন মিলে সেমানক সুরক্ষা যোগাই দেবা নিমন্তে আইন রে কি ব্যবস্থা রহিছি আর সেমানে কোউঠি অভিযোগ করিবে
0: ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট র ধারা 7 রে ব্যবস্থা করা যাইছি যে এই আইন র উল্লঙ্ঘন হেউথিবার অভিযোগ এবং সেই সম্বন্ধীয় সমস্ত দাবিগুড়িকর শুনানি ও বিচার ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট র ধারা 7 রে ব্যবস্থা করা যাইছি যে এই আইন র উল্লঙ্ঘন হেউথিবার অভিযোগ গুড়িক র শুনানি ও বিচার করি আমার লেবর অফিসার বা তদূর্ধ্ব পদবীর অধিষ্ঠিত অধিকারী মানে আবশ্যক নির্দেশ প্রদান করি পারিবে এবং সেই সম্বন্ধীয় দাবি মধ্যে সেমানে বিচার করিবে
1: সেমানে কোউঠি আবেদন করিবে
0: আমার ইকুয়াল রেমুনারেশন রুল গোটে ফ্রেম করা যাইছে এই অ্যাক্ট অনুসারে এবং সেই রুল রে তার স্বতন্ত্রতা পাই গোটে ফর্ম্যাট মধ্যে দিয়া যাইছে সেই ফর্ম্যাট রে লেবর অফিসার মানক পাখরে এই অভিযোগটা করা যাই পারিব
1: এতি পাই কিছি সেমিতি যদি কেই এই আইন রো বিরুদ্ধাচরণ করন্তি সেমিতি কিছি তাঙ্ক পাই দণ্ডবিধানর ব্যবস্থা রইছি না জেল জরিমানার ব্যবস্থা সেমিতি কিছি রইছি কি
0: আমার ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট বিভিন্ন ধারারে ব্যবস্থা রাখা যাইছি নিযুক্তি প্রদান করুথিবা সংস্থা বা তার মালিক মানে বিভিন্ন প্রকার রেজিস্টার সব মেইনটেইন করিবে যেউথিরে সেমানক সংস্থারে কাম করুথিবা কর্মজীবী মানঙ্কর ডাটা সব রহিব সেমানকর না বয়স সেমানকর ঠিকানা ইত্যাদি ইত্যাদি সব জিনিস রহিব তো সেই রেজিস্টার যে মানে মেইনটেইন করু নথিবে সেইভাবে অনুষ্ঠান বা সংস্থার মালিক মানক বিরুদ্ধে ফৌজদারি মকদ্দমা রুজু করি সেমানক প্রতি দণ্ডবিধান করিবা

0: দণ্ডবিধান ব্যবস্থা করা যাইছি যে সে এক মাস পর্যন্ত জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় এই দণ্ড তা দণ্ডিত করা যাই পারিব। তাছাড়া যে মানে এই যে আইন উল্লঙ্ঘন করে সমান দরমা দেউ নাহান্তি বা পুরুষ এবং মহিলা কর্মীক মধ্যে সেমানে ভেদভাব সৃষ্টি করুছন্তি বা করি এই আইন উল্লঙ্ঘন করুছন্তি সেমানক পাইঁ যে ফাইন ব্যবস্থা রখা যাইছি সেটা 10,000 টাকার কম হেব না এবং যেটা কি 20,000 টাকা পর্যন্ত হই পারে এবং সেপা তা জেল দণ্ড ব্যবস্থা করা যাইছি সেটা মধ্য 3 মাসর কম হেব না এবং যেটা কি 1 বর্ষ পর্যন্ত হই পারে
1: এসব ব্যবস্থা রয়েছে। তবে আপনি কহিলে যে যদি এই আইনর কেই বিরুদ্ধাচরণ করতে এমিতি জেল জরিমানা এবং দণ্ডবিধানের ব্যবস্থা রয়েছে। অনেক সময় দেখা যায় যে মহিলা মানে প্রলোভনর শিকার হয়ে অনেকে বিভিন্ন স্থানরে কাম করে থাকে কিন্তু উপযুক্ত প্রাপ্য পাই নথান্তি সেই ক্ষেত্রে কোন করা যাই পারিব সেমানে কোঠি আইনর আশ্রয় নেবে।
0: হ্যাঁ এইভাবে শোষিত হেউথিবা মহিলা মানুষ পাই হি তো এই আইনর সৃষ্টি ক্ষতিগ্রস্ত মহিলা নিজে বা কৌশি ট্রেড ইউনিয়ন মাধ্যমে সে তাঁর অভিযোগ লেবর অফিসর পাখে উপস্থাপিত করে পে এবং তাঁর অভিযোগ পাইলা পরে লেবর অফিসর যাঁক পাখে অভিযোগ হয়েছিল সে তার এনকোয়ারি করে সে যে অনুষ্ঠান বা সংস্থার সে কাম করছেন বা তা মালিক সে নোটিস করবে করি উভয় পক্ষকে শুনানি কলাপরে সে তাঁর আবশ্যকীয় নির্দেশ দিয়ে পারে। খালি সে নুহে অনেক সময় দেখা যায় কার্যরত মহিলা কর্মজীবী মানুষ নির্ধারিত সময় পরে মধ্যে কাম করা বাধ্য করা যায় কিন্তু তাপ সে কিছু অধিক পারিশ্রমিক দিয়া যায় না এটা এক প্রকার শোষণ বলে কুযাই পড়ে এবং এটা এই আইনর বিরুদ্ধাচরণ বলে ধরা যায় এবং যদি এভাবে কোণী অভিযোগ নজর কু আসে তাহলে সেই যে সংস্থা বা সংস্থার মালিক মানে এইভাবে আইনর বিরুদ্ধাচরণ করছেন সেই দণ্ডবিধান করা যাই পড়ে। আহরি অনেক জায়গায় দেখা যাচ্ছি নাবালক বা নাবালিকা মানুষ নিয়ে কর্মক্ষেত্রে লগা যাচ্ছি এবং সে শোষণর শিকার হচ্ছেন সেমানে সেমানক মধ্যে সমান পারিশ্রমিক দিয়া যাও না এবং এটা মধ্যে এই আইনর বিরুদ্ধাচরণ। প্রথমত নাবালক বা নাবালিকা মানুষ কামরে লগাইবা এক অপরাধ এবং যদি বি কামরে লগাইলে তাহলে সেমানক সমান পারিশ্রমিক দেওয়া মধ্যে নিহাতি আবশ্যক।
1: তবে আজ যে আমি পালন করছু আন্তর্জাতিক সমান পারিশ্রমিক দিবস এই দিবসর সফল রূপায়ন পাই বা অধিক জনসচেতনতা সৃষ্টি পাই কোন করা যাই পারিব
0: এই আইন বিষয়ে সচেতন হওয়া নিহাতি আবশ্যক এবং যেহেতু ক্ষতিগ্রস্ত মহিলা কর্মজীবী মানে সাধারণত সেমানে এতে শিক্ষিত নুহন্তি এবং সেমানে নিজে এই আইন বিষয়ে জানিবার কোনসি সম্ভাবনা নাহি আমার সামাজিক কর্মী মানকর দায়িত্ব এই দিগরে অনেক বেশি বলে মু ভাবে। বিভিন্ন সামাজিক কর্মী মানে সেমানকর অনুষ্ঠান মাধ্যমে সব সচেতনতা শিবির মান আয়োজন করে কর্মজীবী মহিলা মানুষ প্রথমে সচেতন করাইবা আবশ্যক যাহাদ্বারা সেমানে নিজের অধিকার সম্পর্কে জানিপারিবে এবং যেউঠি তাঁর অধিকারর উল্লঙ্ঘন হেউছি বলে সেমানে অনুভব করিবে সে জায়গায় সেমানে তাঁর অভিযোগ বা দাবি উপস্থাপন করিপারিবে এবং আবশ্যক স্থলে সেই যে অনুষ্ঠান মানে সব অছন্তি বা তাঁর ট্রেড ইউনিয়ন মানে মধ্যে সেমানক তরফরু অভিযোগ দাখল করিপারিবে। আউ গোটে কথা হেলা বর্তমান যেহেতু কৃষিক্ষেত্র প্রতি আমার গ্রামাঞ্চলর মহিলা বা পুরুষ কর্মজীবী মানে মুহ ফেরেই সহর অভিমুখী হেউছন্তি এবং সহররে সেমানে অনেক প্রলোভনর শিকার হেউছন্তি কিন্তু সেঠারে মধ্যে সেমানে শোষণর শিকার হেউছন সেমানক সেমানক ন্যায্য প্রাপ্য মিলু নাহি সেমানক অধিক সময় কাম করিবাকু দিয়া যাউছি এবং কম পারিশ্রমিক দিয়া যাউছি সে সম্পর্কে মধ্যে আমার মহিলা কর্মজীবী মানে সচেতন হওয়া দরকার এবং কৌশি প্রকার প্রলোভনর শিকার ন হই সেমানে আইনগত তাঁকর দাবি উপস্থাপন করিবা দরকার
1: এ বিষয়ে সেমানে অবগত হওয়া মধ্যে দরকার আইনরে এইপরি ব্যবস্থা রয়েছে এবং আমি এমিতি আইনর আশ্রয় নেওয়া উচিত
0: নিশ্চয়।
1: দেখন্তু আমার মহিলা মানক পাই তো অনেক আইন এমিতি রহিছি কিন্তু সেমানে এ বিষয়ে জানু নাহান্তি নির্যাতনার শিকার হই চালুছন্তি তো সেই মহিলা মানক আপন কোন কইবে
0: সেমানক পাই তো মু কেবল এতিকি কইবি যে সেমানে সচেতন হন্তু নিজর অধিকার বিষয়ে জানন্তু এবং অধিকার পাই লড়াই মধ্যে করন্তু পরমুখাপেক্ষী হই রহিলে সেমানে তাঁকর দাবি কদাপি

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমক প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনার নিহারপাড়া পট্টনায়ক। আজ তাহলে বিদায় দিয়ে রহচু, নমস্কার।